0: সপ্ততলে অন্তপুরী আলিপুরে তার কাছারি দেখলে রে মন কারিগরি দেখলে রে মন কারিগরি হরি মহাশয় মুর্শিদ রং মহলে সদাই ঝলক দেয় মুর্শিদ রং মহলে সদাই ঝলক দেয় যার ঘুচেছে মনের আন্ধার যার ঘুচেছে মনের আন্ধার সেই তো দেখতে পায় মুর্শিদ রং মহলে সদাই ঝলক দেয় মুর্শিদ রং মহলে সদাই ঝলক দেয় মুর্শিদ রং মহলে সদাই ঝলক দেয়
1: রেডিও বাজার নাম